0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: মৌলিক কণার বিভিন্ন কথা। আমার চৌপাশর সকলো প্রকারের পদার্থ অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকারে গঠিত। এই কণিকাবোরকে অণু পরমাণু বলে কোৱা হয়। আধুনিক পদার্থ বিজ্ঞানের মতে পরমাণু আন কিছু মৌলিক কণারে সমষ্টি। এই মৌলিক কণাসমূহ আয়তনত ইমান সরু যে আমি ইহতক চকুরে দেখা নাপাও। পদার্থ অবিনাশী পরমাণুর সমষ্টি বলে অতীতেরে পৰাই বিজ্ঞানী আৰু দার্শনিকসকলে ধারণা করে আহিছে। গ্রীক ভাষাত এটম মানে হল অবিভাজ্য। পিছে এই ধারণাটো যুক্তি আৰু অনুমানৰ ভিত্তিতে কৰা হৈছিল। কাৰণ যিকোনো পদার্থক বিভক্ত কৰি গলে এটা অৱস্থাত ইয়াৰ পুনৰ বিভাজন দেখা পোৱা নাযায় বা অনুভৱ কৰাটো সম্ভৱ নহয়। সপ্তদশ শতিকাৰ পূৰ্ববৰ্তী কালত চিন্তাবিদসকলে বিশ্বাস কৰিছিল যে সকলো পদার্থৰ মৌলিক ধৰ্ম হল দুটা, তরলতা আৰু দহনশীলতা। বিভিন্ন পদার্থত তরলতা আৰু দহনশীলতা ভিন ভিন অনুপাতত থাকে। হেয়ে তাহানির এলকেমিষ্টসকলে দহনশীলতা আৰু তরলতার অনুপাত সলনি কৰি এটা পদার্থক আন এটা পদার্থলৈ রূপান্তরিত করার প্রয়াস কৰিছিল। সোতৰ শতিকাত আৰম্ভ হোৱা আধুনিক রসায়ন বিজ্ঞানেহে এই ধ্যান ধারণা সলনি করে। ফ্রান্সৰ বিজ্ঞানী লেভয়সিয়াৰে 1775 চনত দেখুৱাই যে অতীজতে মৌলিক পদার্থ বলে বিবেচনা করা জুই আসলতে ইন্ধন আর বায়ুত থাকা অক্সিজেনের মজত হওয়া রাসায়নিক বিক্রিয়ার বাইরে আন একো নহয়। জন ডেলটন, গে লুসাক, এভোগ্রেডো আদি বিজ্ঞানীর তাত্ত্বিক আর পরীক্ষামূলক গবেষণার মৌলর ধারণা উদয় হয়। এই ধারণা মতে প্রতিটি মৌল একে ধরনের অবিভক্ত অবিনাশী পরমাণুরে সমষ্টি। বিংশ শতিকার মাঝভাগলৈকে প্রায় 104 মৌলর আবিষ্কার হয়। 1769 চনত রুশ দেশের বিজ্ঞানী ডিমিত্রি মেন্ডেলিভে রাসায়নিক মৌলসমূহর ধর্মর সাদৃশ্যর ভিত্তিত পর্যাবৃত্ত তালিকা এখন উলিয়ায়। ইয়ারপরা উমান পোৱা গল যে মৌলসমূহর ধর্মর পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। দরাচলতে বিভিন্ন রাসায়নিক মৌলর বিভিন্ন বিক্রিয়াসমূহর পৰাই আধুনিক পরমাণুতত্ত্বর জন্ম হয়। প্রতিটি পদার্থর টুকুরা বা অংশ বহুতো অণুৰ সমষ্টি। আকৌ কেইটামান পৰমাণু মিলি একোটা অণু গঠিত হয়। ৰসায়ন বিজ্ঞানৰ মতে পদাৰ্থৰ গঠনৰ শেষ স্তৰ হ'ল পৰমাণু। 19 শতিকাৰ শেষ ভাগতে ৰাসায়নিক মৌলৰ পৰমাণুসমূহ অবিজাত্য নহ'ব পাৰে বুলি অনুমান কৰা হৈছিল। বিজ্ঞানীসকলে ধাৰণা কৰিছিল যে অতি উষ্ণ অৱস্থাত পৰমাণুসমূহক পুনৰ বিভক্ত কৰিব পৰা যায়। কম চাপৰ গেছত উচ্চ বিদ্যুৎ বিভৱ প্ৰয়োগ কৰি দৰাচলতে বিজ্ঞানীসকলে পৰমাণুক দুটা বিদ্যুৎ আধানযুক্ত অংশত বিভক্ত কৰিবলৈ সক্ষম হৈছিল। ইংলেণ্ডৰ বিজ্ঞানী জে জে থমছনে পৰমাণুৰ

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর জেঠ মাহর আজি 29 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহর 13 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ ত্ৰয়োদশী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:34:58 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:10:14।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ, মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে।

বৈচিত্র্যময় লোকগীতত মানব জীবনের প্রতিটি পর্যায়, প্রতিটি অনুভূতিয়েই নবরসর দ্বারা সিক্ত হয়ে থাকে। স্থানীয় কৃষ্টিক প্রতিফলিত করা সত্ত্বেও লোকগীতবুর কিয় সার্বজনীন হয় তার কারণও এইটাই। দেহ বিচারের গীতবুরলে মন করিলে দেখা যায় যে মানব দেহ মৃত্যুর পাছত মাটিত বিলীন হয়ে যাওয়ার তুলনা দিয়া হয় পক্ষীর হইতে। চরায়ে বিলর মাছ খাই উড়ি যাওতে নিজের গার পাখি এরি থই যাওয়ার দরে মৃত্যুর পাছত প্রাণবায়ুয়ে পক্ষীর দরে শরীরের সজারপ্রা মুক্ত হয়ে উড়ি যায়।

0: দুটিপাত একেবারে আই পি টি এ যুগের সময়ের গান, তো সেই সময়ের গান। পরবর্তী কালত সত্তরের দশকত, সত্তর আশির সময় লং ফিল্ম রেকর্ডত আকো গাইছে গানটো, এটিকলি দুটিপাত, এটিকলি দুটিপাত বলে গাইছে।
1: রতনপুর বাগিচা,
0: রতনপুর বাগিচা শব্দর সলনি করেছে। এনেকা শব্দর সলনি করা আরো গান আছে, বিশেষক এইটো আপনার আমি অসমিয়া নহম নহিয়া, সেই গানটো তেওঁ প্রথম গোয়াতো বেলেগ ধরনের একটা মাধুর্য আছে। দ্বিতীয় গোয়াতো আশি দশকত অসম আন্দোলন যেটা আরম্ভ হয়েছে সেই সময় তেওঁ আকৌ গানটো রেকর্ড করেছে। তাত মেজর কিছু তেওঁ সলনি করেছে, মেজর সলনি হল আজি অম্বিয়াগিরি নাই দেখ গল গল বলে, নাইটো আছে বলে কৈছে পিছত, অম্বিয়াগিরি আছে গড়ি বলে অম্বিয়াগিরিও আছে,
1: আছে
0: তাৰমানে নাই আৰু আছে, আছে অৰ্থ একেটাই, নাই বুলি নাই মানে থাকিব লাগিব
1: তেনেকুৱা,
0: পিছত তেওঁ আছে বুলি কৈছে। বিহু সেৱা আৰু দুটামান শব্দ ভিতৰত মই সলনি, বিহুৰ ঠাইত বেলেগ শব্দ ব্যৱহাৰ কৰিছে। সেৱা যাচিলৈ, আগতে বিহু বিহু সেৱা যাচিলৈ আছিলে, বিহুটো কোৱা নাই বিশ্বৰবাৰ, সেৱা যাচিলৈ,
1: সেৱা যাচিলৈ বুলি কৈছে।
0: গতিকে এনেকুৱা ধৰণৰ সলনি তেওঁ তাত কৰিছে। মদাৰ গছত বগোৱা পাণ খাবলৈ ভাল, এই ভাল ভাল বুলি সমবেত আছিলে, কেইজন চাপৰ দিয়ে, সেইটো শুনিবলৈ বেছি ভাল পাইছিলো আমি।
1: পাছত তেনেকুৱা ধৰণৰ আৰু পাৰ্থক্য আছিলে আপোনাৰ বোধ কৰো, ঔ জোনালী দীপান্বিতা এটি গীত আছিল তেখেতৰ,
0: ঔ জোনালী দীপান্বিতা, ঔ জোনালী দীপান্বিতা, সেইটো আই পি টি যুগৰ গান, পিছত আকৌ ৰেকৰ্ড কৰিছে, আগৰ আগৰ কণ্ঠতকৈ পিছৰ কণ্ঠ বেছি বলিষ্ঠ হৈছে পিছত যিটো গাইছে।

0: কৃষ্ণকান্ত সন্দিকৈয়ে কৈছিল, সকলো কামতে পৰিকল্পনাহে আচল কথা। সুস্থিৰ পৰিকল্পনা অবিহনে শক্তি, অর্থ সকলো অথলে যায়। এয়া আকাশবাণী তেজপুৰ। শ্রোতাসকল, এতিয়া আগবঢ়াইছো প্রতিগৰাকী নারীক প্রেরণা যোগার উদ্দেশ্যে প্রস্তুত করা আমার অনুষ্ঠান অর্ধ আকাশ।
1: আকাশবাণী তেজপুৰ আৰম্ভ কৰিবলৈ লৈছো মহিলাসকলৰ বাবে প্ৰচাৰিত অনুষ্ঠান অর্ধ আকাশ। শ্রোতাসকল, আজিৰ অর্ধ আকাশ অনুষ্ঠানত আমি দুগৰাকী স্বনিয়োজিত মহিলাৰ সৈতে কিছু বাৰ্তালাপ